0: ভাইটি ভণ্টিহঁত, আজি তোমালোকে এটি উৰিয়া গীত শিকিবা নহয়? এই গীতটি এটা ভজন, যিটো লিখিছে কালিন্দীচৰণ পাণিগ্ৰাহীয়ে। কোনে লিখিছে? এতিয়া তোমালোকে গীতটি লিখি লোৱা।
1: ডাকিবি তোমাকো, তুমি যে সর্বনাম, ডাকিবি তোমাকো, তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এইটো হল গীতটোৰ স্থায়ী। এতিয়া প্ৰথম অন্তৰাটি লিখা।
1: আলোক তোমাকো,
2: আলোক তোমাকো,
1: নপাৰে দেখাই,
2: নপাৰে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে।
1: আলোক তোমাকো,
2: আলোক তোমাকো,
1: নপাৰে দেখাই,
2: নপাৰে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে।
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে।
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে।
0: এইটো হল প্রথম অন্তরা। ইয়ার পিছত লিখা এতিয়া দ্বিতীয় অন্তরা।
1: লুহ হই তুমি,
2: লুহ হই তুমি,
1: ঝরি পড় পড়া,
2: ঝরি পড় পড়া,
1: কেতে নয়নর কোণরু,
2: কেতে নয়নর কোণরু,
1: লুহ হই তুমি,
2: লুহ হই তুমি,
1: ঝরি পড় পড়া,
2: ঝরি পড় পড়া,
1: কেতে নয়নর কোণরু,
2: কেতে নয়নর কোণরু,
1: হস হই পুণি,
2: হস হই পুণি,
1: ফুল পরি ফুট,
2: ফুল পরি ফুট,
1: কেতে যে নরম অধরু,
2: কেতে যে নরম অধরু,
1: হস হই পুণি,
2: হস হই পুণি,
1: ফুল পরি ফুট,
2: ফুল পরি ফুট,
1: কেতে যে নরম অধরু,
2: কেতে যে নরম অধরু,
1: কেউ নাম ধরি,
2: কেউ নাম ধরি,
1: ডাকিবি তোমাকো,
2: ডাকিবি তোমাকো,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এতিয়া আমি গীতটি শিকিম। এটো গান খেমটা তালৰ ছয় মাত্ৰাত আছে। তালটো কেনেকুৱা প্ৰথমে শুনি লোৱা।

নির্মল মজুমদারের কণ্ঠগীতটি শুনিলে। এবার শুনাবল লৈছো ভারতী চৌধুরীর কণ্ঠত অনিল কুমার চৌধুরী রচিত এটি গীত।

তুলিকা দাসের কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: জয়ন্ত কুমার শর্মার কণ্ঠত পূর্ণ ভট্টাচার্যর কথা আর অনুপম চৌধুরীর প্রযোজনার গীতটি শুনিলে।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
0: আজিৰ গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লৈছো মনীষা হাজৰিকাৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা অনিল কলিতাৰ, প্ৰযোজনা অসীম হাজৰিকাৰ।

মাওলা শুনো মঙ্গল আরতির গান, নাসি উঠে ভকত রে প্রাণ, হুনো মঙ্গল আরতি গান।

নকলে নখরে জেউতি পেলালে কলা, বিচাৰি কৰিলে জ্বলা কলা, অলিয়া বলিয়া কৃষ্ণাই কলিয়া, ভাল গোকুলত খিলা খেলিছিলা, ভাল গোকুলত খিলা খেলিছিলা।

0: è Capodanno, con la cristine di lone, è Capodanno. Dhanyabad.
1: Wonderful. Tumhara naam to kya?
2: Dibbam Madhukulla.
1: Dibbam korpa hisa?
2: Manpara Hitala Mandir Bad Guwahati.
1: Khub sundor. Ki sundor ko nijor thoka thaikhonor kotha koise. Baru Dibbame amak aji ki shunabo melot?
2: Konmani.
1: Okonmani gaan ne kobita?
2: Gaan.
1: Gaan, dia. Gua aur dangor koi gaba de.
2: Okonmani sorai nilaka khor porai. Uri uri uri uri rang sutiyai. আমি হরু ময়না বুড়ে ধরু থপিয়াই অকনমানি সরাই নীলকা খর পড়াই উড়ি উড়ি উড়ি উড়ি রং সত্যি।

0: ये उखर आरु उत्कृष्ट स्वास्थ्य सेवा
1: तेंते मोर एबार जाबो लागिबो
0: निश्चय निश्चय तुर बाबेओ स्वास्थ्य सर्वाधिक गुरुत्वपूर्ण
2: होमियोपेथिक आंचलिक गवेषणा प्रतिष्ठान भेटापाड़ा गुवाहाटी
3: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তো কথাটো কি
4: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
3: তার মানে
4: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
3: তাত কি হয়
4: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
3: মানে
4: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
3: তেতিয়া হলে
2: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
5: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু একক হিন্দী ছবিৰ গীতৰ অনুষ্ঠানত এতিয়া শুনাবলৈ লৈছো সিম্বা ছবিৰ কেইটিমান গীত প্ৰথমে শুনক ৰাহত ফতেহ আলী খান আশীষ কোৰ আৰু তানিষ্ক বক্সীৰ কণ্ঠৰ এটি গীত গীতিকাৰ ৰশ্মি বিৰাগ সংগীত তানিষ্ক বক্সীৰ

0: চিম্বা ছবিত রাহত ফতেহ আলী খান, অশিষ কোর আর তানিষ্ক বক্সীর কণ্ঠর গীতটি শুনিলে। এবার দেব নেগি আর গোল্ডি, গীতর কথা সাব্বির আহমেদর, সঙ্গীত তানিষ্ক বক্সীর।
1: সিম্বালা

চিম্বা ছবিত সেয়া আছিল অরিজিৎ সিং, অশিষ কর আর সংগীতবৃন্দ। একক হিন্দী ছবির গীতর অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল।

0: হে রাম কৃষ্ণ প্রভু, কি মায়া দেখুয়ালা! আ কোন?
1: আমি।
0: হ্যাঁ, নাম কি?
1: আমি ডাঙর বিপদত পড়ি হে আপনার ঘরলে আইছো, আগে দুয়ারখন খুলি দিয়ক।
0: কিন্তু তোমালোকর নাম কি হে?
1: আমি খুব ডাঙর বিপদত পড়ি হে আইছো, আপনার সকলো কম অনুরোধ করেছো দুয়ারখন খুলি দিয়ক।
0: হ্যাঁ ঠিক আছে, দিছো বারো। কি করেছা? হ্যাঁ টর্চ তো বন্ধ করে দিলা কিয়?
2: বিপদর সম্ভাবনা আছে।
0: বিপদ মানে তোমালোকর মতলব কি?
3: আগে সোমাবলে দিয়ক, দুয়ারখনের পর এই দিয়ক।
0: এই রাতি খন এনেক লগত গাভরু সোয়ালি
2: চিন্তা করব না, আমি আছো। আগে এওক এজো কাপড় দিয়ক, এর অল্প অসুখ হয়ে আছে।
0: কথাবর কিবা দেখুন খেলি মেলি যেন লাগিছে হে।
4: মোক অল্প বহিবলে মন গেছে মা।
0: ও তুমি চমুক একেবারে মা বলেই সম্বোধন করিলা?
3: এই মুহূর্তে বাইদেউক নিজের ছোৱালী বলে ভাবি লোকসুন।
0: সকলে এনেক ভবা হলে ময়ো মোর লড়াটুক হেরুয়াব লগা নহলহেতেন ও বপাহন। এইখন পৃথিবীত মানবতা বলিব জানো কিবা আছে? একো নাই বুঝিছা, একো নাই। আহা আহা আহা ভিতর, আহা ইয়াতে কাপড় কানি কিবা আছে সলাই লওয়া। আহা আহা মোর বিছনাতে বহিবা। আহা
2: রাজু, বস্তু কেটা ভিতরলে আনি বিছনার তলতে সুমাই থ।
3: কিন্তু
2: সেব পাছর কথা,
3: মই আর এনেক নয় মৃণাল দা, কি বিচারি কি হেরুয়াইছো মানে নিজকে বুঝাবা নাই। যত প্রতিটি খোঁজতে মৃত্যুর ভয়, সেইটা কিবা জীবন হল নাকি? মই ইয়ারপর মুক্তি বিচার মৃণাল দা, মুক্তি বিচার।
2: এই মুহূর্ত মোর কথা অমান্য করার পরিণাম কি হব পারে তুই জাননে?
3: জানো, মৃত্যু মোর বাবে এই জঘন্য জীবনতক মৃত্যুই শ্রেয় মৃণাল দা। অল্প মানে শান্তি বিচার।
2: শান্তি কিয়? চির শান্তি দিম তোক।
3: গুলিয়াই দিব দিয়ক, গুলিয়াই দিয়ক মৃণাল দা, মোর আজি মরবলে খুব ভয় নাই।
0: হেরা এ তোমালোকে কিবা তর্ক করে আসা নাকি হে?
2: নাই নাই,
0: ছালীজনীর গাত
2: আপনি ঠিকই অনুমান করব পারিছে, সন্তান হবর সময় হয়েছে। আমি থাকা ক্যাম্পটোর চারিওফালে মিলিটারি আগুড়ি ধরেছে, ইতিমধ্যে আমার লগর কেজনের সাথে মৃত্যু হয়েছে, আমি কোনো মতে পলাই আইছো।
0: মানে তোমালোকে
3: এই মুহূর্তে আপনি বেশিকৈ ভবা মানেই আমার সকলোরই বিপদ। অন্তত এই পৃথিবীলৈ আহিবলগা নিষ্পাপ শিশুটোর কথা এবার ভাবক, সিটো একো দোষ করা নাই।
0: দোষ কোনেও দোষ করা নাই, এয়া আমার ভাগ্য বুঝিছা, ভাগ্য।
5: তোমালোকে বারে বারে কিয় একটা কথাকে বুঝাব চেষ্টা করছা? তেওঁলোকৰ ওচৰত মই কি দুঃখ কৰিছো?
0: দুঃখ কৰা নাই সঁচা, কিন্তু সিহঁতেতো তোৰ মোৰ দৰে কথাটো ভবা নাই। দুষ্টক দেখি এতিয়া দূৰ হৈ থকাহে দিন বুঝিছ দিগন্ত, দুষ্টক দেখি দূৰ হৈ থকা এদিন, তাতে জীৱনটো থকালৈকে সদায় ধন ঘটি থাকিব পাৰিবি নহয়।
6: অঁ মাই ঠিকেই কৈছে, প্ৰয়োজন হ'লে নতুনকৈ লোৱা মাটিডোখৰকে বেচি দিয়া।
0: অঁ
5: বৰ সহজতে কথাটো কৈ দিলা তুমি, টকাৰ অভাৱৰ বাবে বিয়াত তোমাক দিয়া নেকলেচডাল মনৰ পচন্দমতে দিব পৰা নাছিলোঁ।
6: মইতো একো বেয়া পোৱা নাই।
5: তুমি যে বেয়া নোপোৱা মই জানো, কিন্তু মোৰোতো মনৰ সন্তুষ্টি বোলা কথা এটা আছে।

0: সি আমার মেয়র ডাঙ্গরিয়াকে পিডব্লিউডি অফিসিয়ালক লই আমি একবার গোটেটু পরিদর্শন করি, যাতে রেগুলার বেসিসত এই সাফাটো আমি করব পারো, যাতে রাইজর অসুবিধা নহয়। সেই কারণে আমি চেষ্টা করছো, রাইজে যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু আমিও যাতে আমার ফলের যাতে আরো বেশি কাম করব পারো সেই প্রয়াস করছো।
1: উল্লেখযোগ্য যে বৰষুণৰ ফলত যোৱা নিশা মহানগৰৰ চানমাৰী, হাতীগাঁও, জটীয়া, কাহিলিপাৰা, মালিগাঁও, অনিলনগৰ, নবীন নগৰকে ধৰি বিভিন্ন স্থানত কৃত্ৰিম বানৰ সৃষ্টি হয়। ৰাজ্যত কালিৰ দিনটোত 4,707গৰাকীৰো অধিক কৃষকৰ পঞ্জীয়ন প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ হৈছে বুলি কৃষিমন্ত্ৰী পীযুষ হাজৰিকাই প্ৰকাশ কৰিছে। সামাজিক মাধ্যমৰ এটা বাৰ্তাত এই বিষয়ে প্ৰকাশ

0: এই ধরনের কিছুমান গ্যাজেট ইউজর ফলত বহু ধরনের বিপদত পড়া দেখা যায়, আর আনসেফ যুব প্র্যাকটিসেস যেটার ফলত সর সালীবর কেবা প্রেগনেন্সি হয় যদি প্রপার ইনফরমেশন না থাকে। গতি আজিকালি দিনকালব বেলে তাহাতর যদি সিহতর আউটলুকব বেলে সিহতর মনোভাবব ধরলক আগর নিচিনাকে না থাকিও পড়ে, বাট আমার রোলটো অভিভাবক সকলের ভূমিকাটো হব লাগে যে তোমালকে নিজের সেফটিটো সেই বস্তুট গুরুত্ব দিয়াটো দরকার, যাতে এই ধরনের কিছু কর্মত লিপ্ত হব নালাগে যেটার ফলত নিজে বিপদত পড়ে। গতি যেতিয়া সেই কথাখিনি ভালকে বুঝাই দিয়া হয় যে কিখিনি করলে সুরক্ষিত হয়ে থাকিব, এই সেক্স এডুকেশন স্কুলতে হোক কলেজতে হোক ঘরতেই হোক সেই বস্তুখিনি ফ্রিলি সেই কথাখিনি পতাটো খুবই ইম্পর্টেন্ট, আর কি ধরনের সংরক্ষণ থাকে, কি ধরনের কন্ট্রসেপটিভস থাকে, গর্ভ নিরোধক কি ধরনের পদ্ধতি থাকে, আগতে সেই বস্তুব আমি অ্যাডাল্টহুডত বস্তুব বেশিকে প্রচার করা হয়েছিল, কিন্তু আজিকালি আমি ভাবো এই বস্তুব কলেজ লেভেল বা সেই হাইস্কুল লেভেলের প্রায় কথাব বুঝাই দিয়াটো উচিত। ইনফ্যাক্ট করেও আজিকালি মই দেখিছো হাই স্কুল লেভেলের সায়েন্স কারিকুলামত থাকে সেই বস্তুব, আর সেই বস্তুব লাজ করাতকে অভিভাবক সকলে ফ্রিলি কথাব পতাটো খুব দরকার, বা যিমান পারে লড়াছালীক রাইট চয়েসব করবলে শিকাটো কোনটো বস্তু জীবনের কারণে শুদ্ধ আর কোনটো বস্তু করলে বিপদ হব পারে সেই চয়েস মেকিং গুরুত্ব দিয়াটো অভিভাবক সকলের কর্তব্য থাকে।
1: হয়, এটা আহিছো বাইদেউ পরিয়াল পরিকল্পনার বাবে আমি কি কি সুরক্ষিত আধুনিক পদ্ধতি আমি ব্যবহার করব পারো জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্র?
0: হয়, পরিয়াল পরিকল্পনার পদ্ধতি বহুত বছর প্রায় আর সরকার ফলের পর বহুত বছর প্রায় এই বস্তুট খুব গুরুত্ব দিয়া হয়েছে বিশেষকে ভারত, কারণ ভারতের জনসংখ্যাটো সদায় এটা আমার এইটো এটা রিসোর্স হয়, আমার এই একটা খুব ডাঙর একটা সম্পদ, কারণ আমার এই জনসংখ্যার ফলত আমি বহুতখিনি উন্নতিও করেছো, কিন্তু তার লগতে এই জনসংখ্যার কারণে আমার বহুত সমস্যাও হয়, যেনেকে ধরলক আপনি যেটু কলে আনএমপ্লয়মেন্ট নিয়োগের ক্ষেত্রতে হোক এডুকেশন শিক্ষার ক্ষেত্রতে হোক বা ওভারক্রাউডিং মানে শহর নগরতে হোক যথেষ্ট মানে হেঁচা ঠেলা ভিড় ভাড়, গতি এই ন্যাশনাল পপুলেশন পলিসি আমার যেটো আছে ভারত 2000 চনের প্রায় সেইটো আরম্ভ করা হয়েছিল রাষ্ট্রীয় যেটো জনসংখ্যা নীতি, আর যেটোর দ্বারা নানা ধরনের তেনেকুৱা জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে বহুত ধরনের আসনি সরকারে উপলব্ধি করা মানে আরম্ভ করাইছে জনসংখ্যার কারণে, আর ইয়ার ভিতর বহুত আধুনিক ধরনের পদ্ধতি উপলব্ধ আছে যেটো যিকোনো ব্যক্তিয়ে এটু ব্যবহার করব পারে, সরকারি যিকোনো চিকিৎসালয় বা গাঁওতে হোক জিলা লেভেলতে হোক ডিস্ট্রিক্ট হসপিটাল সিভিল হসপিটাল বা আপনার প্রাথমিক চিকিৎসালয়বো এই বস্তুব বা এই সামগ্রীব উপলব্ধ আছে, আর মোস্ট কমন আমি যব ভেরি চিপলি এভেলেবল ধরলক আমি ব্যারিয়ার কন্ট্রসেপটিভস কন্ডমস বা এই ধরনের বস্তুব ভেরি চিপলি এভেলেবল আর ভেরি ওয়াইডলি সবতে সেটো এভেলেবল যেটোরে গর্ব রুট করব পারি, আর তার লগতে বহুত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস যেনেকে আপনার এইচআইভিয়ে হোক ইনফেকশন হোক যেটো সেক্সুয়াল রিলেশনের থ্রু দি কেতিয়াবা প্রসারিত হয়, গতি সেই বস্তুটো আমি অ্যাভয়েড করব পারো থ্রু কন্ডমস, আর গর্ব নিরোধের কারণে বিশেষকে মহিলার কারণে কিছু ইন্ট্রাইউটারাইন ডিভাইসেস যেটো আপনার মহিলার ইউটারাসত ইনসার্ট করা হয় কপার টি বলে একটা ডিভাইস, সেটো বহুত বছরের পর আছে, আর তার লগতে আজিকালি আধুনিকভাবে হরমোনাল বহুত তেনেকুৱা ডিভাইসেস আছে যেনেকে মিরিনা বলে একটা তেনেকুৱা কন্ট্রসেপটিভ আপনার ডিভাইস যেটো অবভিয়াসলি তাতে ডক্টরে পরামর্শ মতেই করব লাগিব, আর এইবোৰ বস্তু খুব সুরক্ষিত খুব সেফ হয় আর একো তেনেকুৱা সাইড ইফেক্টস তেনেকুৱা একো না থাকে, একো তেনেকুৱা মহিলাগৰাকী অসুবিধা হওয়াও দেখা না যায় আর যেটোর ফলত সুরক্ষিত হয়ে থাকে, আর আজিকালি ইনজেক্টেবল তেনেকুৱা গর্ভ নিরোধক ইনজেকশনসও পায়, আর এই একটা সরকারি আসনি রিসেন্টলি এই আরম্ভ করা হয়েছে অন্তরা বলে ইনজেক্টেবল কন্ট্রসেপটিভর আসনি, এই প্রাথমিক চিকিৎসালয় বা এনেকা আশাকর্মী সকলে মাজত এই ঘরে ঘরে গিয়ে সেই বস্তু বিতরণ করে, আর

0: শুনা শুনা হেয়া পরিচারক বর্গ, দেবী কামাখ্যার ভক্তবৃন্দ, মহর্ষি বশিষ্ঠদেব দেবী মন্দিরের দর্শন প্রার্থী বাট চরাত অপেক্ষা করেছে। কুশাসন আর পুণ্য জলের ব্যবস্থা করা, আমি মহর্ষিক আদরি আনুগ। আহক আহক হে মহর্ষি, কুশাসন গ্রহণ করক, ক্ষন্তেক বিশ্রাম লৈ দেবী মন্দির করিব দর্শন।
1: সদনাচলের পৰা বহু যোজন পথ করি অতিক্রম আহিছো বশিষ্ঠময় মহামায়া কামাখ্যার পুণ্যপীঠ দর্শনের হেতু। বিশ্রামর নাই প্রয়োজন, দর্শনের হক আয়োজন।
0: হে ব্রহ্মণ নন্দন, মহামায়া দর্শনের হেতু অভ্যাগতক মন্দিরের ভিতরলৈ নিব পৰাৰ অধিকার আমার নাই।
1: বিপ্র, তুমি তো মুখ্য পুরোহিত এই মন্দিরের।
0: মহর্ষি, সেই কথা সকলে কয়, কারাগারত না রাখিলেও বন্দী যে হব পারি আমি তার জ্বলন্ত নিদর্শন।
1: ভাঙি পাতি কোয়া।
0: হে মহর্ষি, রাজ আজ্ঞা অবিহনে অতিথিয়ে নোয়ারে করিব মন্দির দর্শন, এই হল রজার বিধান।
1: কি রজার বিধান? বিধানের উল্লেখেরে ইয়া তুমি দিশা সমিধান?
0: আমি নিরুপায়।
1: তুমি মন্দিরের মুখ্য পুরোহিত?
0: আমি দাস।
1: কি কলা কি কলা হে ব্রাহ্মণ, পবিত্র মন্দিরের হই পুরোহিত দাস বলে দিশা পরিচয়?
0: মহর্ষি, যি নরকে ত্রিসন্ধা করি প্রণিপাত মহামায়ার শ্রীচরণত লৈছিল মুখ তাহার, সেই নরক আজি আত্মশক্তিত গর্বিত হয়ে দর্শেহি পুণ্যপীঠ শক্তির পরিচয় মাথো দিবলৈ। বানাসুরের সঙ্গে লাভ করি শিবর আশীষ দেবতার সতে দিব খুঁজে রণ। সদর্পে আহিছে রজা, করক অপেক্ষা হে মহর্ষি, মহারাজক যাচিব সন্মান, বিচারিব আদেশ মাথু দর্শনের বাবে।
2: কোন কোন তুমি ব্রাহ্মণ? মহারাজক প্রণাম করা নাই কিয়?
1: ব্রহ্মানন্দন বশিষ্ঠ

0: নয়।
1: মহারাজক জনক প্রণাম।
0: ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর মহামায়া বিনে বশিষ্ঠ না জানায় কাকুয়ে প্রণাম।
2: কি অত্যন্ত ব্রাহ্মণ রাজাময় অজে শক্তিময়
0: জানো হে গর্বন্ধ নরকাসুর
2: বিষ্ণু পুত্রময়
0: জানো পুত্র তুমি বরাহর জনক পালিত
2: যি মহাবিষ্ণুর নাম উচ্চারণ করিলা ব্রাহ্মণ জানি থা সেই বিষ্ণুর এই অবতার বরা যি বরাহে উদ্ধারিলে এই ভূমি এই সহাগলা পৃথিবী আর পুত্রময় সেই বরাহর।
0: শুনা নরক, পিতৃর গৌরবের বৃথা অহংকার করে কাপুরুষে মাত বিচারে সন্মান, ধর্মই তো নহে পুরুষর।
2: কি কি ইমান সাহস সেই ব্রাহ্মণর?
0: অবাবত করা কিয় কালক্ষয়, দেবী দর্শনের বাবে আহিছু ভাগরি, না ভাবে ভীত দেখিত বরাক্ষস বদন, ভয় করিয়া থুলন তোমার আগত রই আছো মাথো পূজারীয়ে খোলা নাই মন্দিরের দ্বার।
2: পুরোহিত
3: মহারাজ,
2: মন্দিরের প্রবেশ দ্বার নোয়ারা খুলিব কইলো আদেশ ময়।
0: অনুনয় করিবলে অহা নাই ময়, ক্ষমতার মদগত বিহেনীর প্রতি পেলোয়া মনত কি আছিল বিষ্ণুর
2: আদেশ? স্তব্ধ হওয়া তপস্বী ব্রাহ্মণ, জানি ছোয়া প্রয়োজন নাই তব জ্ঞান প্রদানর, ময় আদেশ করিছু তুরন্তে এরাই ঠাই, দেবী দর্শন কদাপি নোয়ারা করিব।
0: দেবী দর্শন বিনে বশিষ্ঠ না যায় উভতি।
2: পুরোহিত
3: মহারাজ,
2: বন্ধ হোক মন্দিরের দ্বার, দেবী দর্শনের অনুমতি নহব, কদাপি নহব।
3: মহারাজ এনে আজ্ঞা নকরিব, সম্পূর্ণ হব।
2: দূর হওয়া ব্রাহ্মণ পূজারী, সৌষিদিনা মাথন হয়েছিল ব্রহ্ম হত্যা এই মন্দির প্রাঙ্গণত, ব্রাহ্মণর অপবিত্র রক্ত ঢালি মন্দির প্রাঙ্গণ রক্তাক্ত করা কোনো বাহনা মোর নাই, তোমালোক দুয়োকে আদেশ করিছো এরা এরা এই ঠাই তুলন্তে।
0: এয়াই কি শেষ কথা রাজা নরকর?
2: তেনে হলে পুনর কইছো এরা এই ঠাই।
0: শুনা তেনে দিও অভিশাপ, মৃত্যু অভিমুখে দ্রুত গতির গোলা আগুয়ায় মহেশ্বর তিনি পতিও নোয়ারে রুদিব এই কপাল মরণ।
2: অভিশাপ ব্রাহ্মণর অভিশাপ নরকক অভিশাপ, প্রহরী লই যা এই উদ্ধত ব্রাহ্মণক কোনো এক অরণ্য ভূমিলৈ।
0: শক্তি প্রদর্শনের নাই প্রয়োজন, যাম মই নিজে, কিন্তু সোণাহারা অদূরদর্শী অহংকারী এই নরকর পথিক শুনা মোর কথা, দেবী দর্শন অভিলাষে করিব অপেক্ষা, সন্ধ্যা ললিতা কান্তার সুপবিত্র জলের বিদৌত হৌ অরণ্য ভূমি।
2: হে হোক হে হোক, পুরোহিত
3: মহারাজ
2: মন্দির মই দর্শন করিম, দুয়ার খোলা, পুরোহিতর কোনো প্রয়োজন নাই, নামানুময় মন্ত্রপাঠ ভক্তি নৈবেদ্য কিংবা ফুলর অঞ্জলি, মই দেবীর হতে মুখামুখি হব খোঁজো।
0: বিপদ কালত এইদরেই মতিভ্রষ্ট হয়, মাগিলো বিদায় রঙময় সন্ধ্যা চলে বহি তপস্যা।
3: মহারাজ মহারাজ মন্দির গুছি গেল ক্রোধান্বিত হয়ে। না জানো হয় কি পরিণতি, না জানো কোন দিকে হয় গতি, হে দেবী মহামায়া ক্ষমা করা ক্ষমা করা মুক, রাজ রোখে হেরুয়াব খোঁজা নাই এই মানব জীবন, জানো জানো ময় এই নরক ভীষণ, নোয়ারিলু নোয়ারিলু মাতৃ নোয়ারিলু রুধিব গতি এই নরকর, বিমুখ চিত্তে ঘুষি গল বশিষ্ঠ মহর্ষি, দেবী পীঠ নহল দর্শন, এ আয় অক্ষমতার পাপ মূল করা মরিখন করা মরিখন।

0: সক্ষর্তী বটা
1: মহারাজ, এয়া দেবমাতা অদিতির কানর কুণ্ডল।
0: দেবমাতা অদিতির কানর কুণ্ডল কোন কথা সা ছাইলোয়া নরকে আনিছে কারি? দেবমাতা অদিতির কানর কুণ্ডল। হে দেবরাজ ইন্দ্র, বরুণ আদি বন্দী দেবতা সকল, সক্ষর দেবতা, বাহ, এই কি শক্তি প্রকাশ! বন্দী আজি অসুরর হাতত।
2: শুনা হে নরক, বন্দী আমি, বন্দিত্বর করিছো স্বীকার, পরাজিত হলো সচা, কিন্তু বৈশ্যতার নকরো স্বীকার, দাস বুলি নোদুয়াও শিৰ, অপমান অপমান নোৱাৰো সহিব।
0: বেশ, দেবরাজর আত্মসম্মান বোধো আছে, সৃষ্টির শ্রেষ্ঠ বলে আপনাতে গর্বিত হে দেবতা সকল, নরকর শক্তির সন্মুখত তুচ্ছ, অতি তুচ্ছ দৈব শক্তি, অতি তুচ্ছ শ্রেষ্ঠ বলে করে অহা এই আস্ফালন
2: স্বীকার করছো হে নরক। যোদ্ধা তুমি অদ্বিতীয়, শুনিপুণ সেনাধ্যক্ষ দৈত্য হয়গ্রীব, কিন্তু না যাব পাহরি, তোমার শকুতি আর আসুরিক অহংকার ডুব যাব খোঁজা এক জুনর কিরণ।
0: শুনি মোর শক্তির প্রশংসা, আনন্দিত ময় হে দেবরাজ, কিন্তু জানি থা হে দেবেন্দ্র, লোহময় জুনর কিরণ, মই স্বয়ং অগ্নি, প্রজ্বলিত অগ্নি, স্বার্থপর দেবতা, পক্ষপাত তুষ্ট দেবতা, তোহামোর প্রিয় দেবতা। বরুণ, আশা কে ইমান নীরবে, তুমি তো স্বার্থপর, অতি তোহামোর প্রিয়, করবাত সৃষ্টি করা মহাপ্লাবনর আর করবাত করা মরুভূমি, তুমিও নীতি জ্ঞান দিব খোঁজা নাকি এই নলক? হ্যাঁ
1: মহারাজ,
0: কি শাস্তি দিয়া হব এই দেবতাক? এই দেবেন্দ্রই কূট কৌশলে লই গোল চারি অপেশ্বরিক। শুনা সেনাধ্যক্ষ, আজি পুরা দেবেন্দ্র হোক দ্বাররক্ষী, নরকর রাজকারেঙর দ্বাররক্ষী, জগতে দেখক দেবরাজ কীতদাহ হয়ে আছে নরকর রাজপ্রাসাদত, আর বরুণক এই বৃদ্ধক মুক্তি দিয়া হোক, কারণ বরুণর অবিহনে শস্যভূমি হব মরুভূমি। লই যা, লই যা এই দেবতা হবক যথাস্থানলৈ।
2: বেশ বেশ নরক, আহিব সময়, নিষ্ঠুর কালে সংহারিব বরাহত নয়, কোনো ইমানকে গর্বিতর বাড়িঘর ভাগিব সোপাকে।
3: বাসা পুত্র মোর,
0: আই আই তুমি
3: দেবকুল করি লন্ড ভন্ড, বন্দী করি দেবতা সকল, তই বাসা করা নাই ভাল, রাজ্য তথা তোর বাসা জীবনের বাবে সপালি জঞ্জাল, এৰি দে, এৰি দে বাসা, মই তোক করু অনুরোধ, দেবতার হৃদয়ত জাগে
0: প্রতিশোধ। সিহতর দৈব শক্তি বলত তোমাক কি করেছে জানাই? পৃথিবীর গর্ভত মহাবীর জন্ম হব বলে জানি তোমার গর্ভ কঠিন করে পুত্র প্রসবত বাধা দিয়া নাছিল, গর্ভর ভার সহিব নারি তুমি আই বিষ্ণুর কাহত কাকুতি করেছিল, তোমার হিয়া বিদারক যন্ত্রণা কাতর কালনত বিষ্ণুয়ে সত্যযুগ শেষ করে ত্রেতা যুগলৈকে তোমাক সন্তান প্রসবর ভাবে অপেক্ষা করালে, এই কাহিনী মই জানো আই, সেইভাবেই সেইভাবেই প্রতিশোধর তালনায় মুক উন্মাদ করেছে, এয়া আছে দেবতার বিচার।
3: তথাপি মাতৃ হয়ে করেছো প্রার্থনা, মুক্ত করি দে দেবতা সকলক, আন কথা নানেভি মনলৈ বাচা।
0: আই কি পাইছো ছাইয়া।

নরকর বীর সেনাপতি হয়গ্রীব, বীর তুমি, নিজ হাতে বিনাব কত জয়মালা তোমার তিনি, বন্দী বন্দী এ ইন্দ্র বরুণ

0: আহক আহক মহারাজ, চাওক অকস্মাতে পুরোহিতে সবে মাজ নিশা করিলে এই পূজা আয়োজন। খবর পাই মই আহি দেখো রজার অজ্ঞাতে আচম্বিতে হওয়া এই পূজার হয়তো কিবা গোপন অভিসন্ধি আছে। সেহে মহারাজ,
1: নরকাল মৃত্যুর কারণে আয়োজন করা হয়েছে এই পূজা, নহয় না ব্রাহ্মণ? এই গোপন পূজার উদ্দেশ্য পূজারীর অলক্ষিতে সদরি হয়ে গল। হেনাধ্যক্ষ
0: মহারাজ,
1: কেঁচাই খাইটির আগত আজি তেনে হলে নরবলিয়েই হোক, দেবী রক্ত পিপাসী হেনো, সেয়েহে মুখ্য পুরোহিতকে বলি রূপে অনাও।
2: মহারাজ
1: কি ভয় খাইছে নাকি পুরোহিত?
2: তেনে হলে শুনক মহারাজ, আপন ইচ্ছারে মই নিজকে বলির বাবে করিল সৎকা। রাজ্যর যদি মঙ্গল হয়, রজাই যে আনন্দ পায়, বলিশালত মূর সুমুয়াবলে মই প্রস্তুত।
1: বেশ, প্রতিরোধ যদিহে না থাকে নরকরো না থাকে আনন্দ। সেনাধ্যক্ষ, এই সকলকে লই যাওয়া কারাগারক কড়াকৈ নিক্ষেপ। রাজপুত্র ভগদত্ত, এই মহানিশা মন্দিরের ফালে
3: রাজপ্রাসাদে ইয়াত কিয় পিতা? আহিল মই তোমার সন্ধানত। সেনাধ্যক্ষ, আপনিও পিতা কুমন্ত্রণারে করিব খুঁজিছে কিয় রাজ্যর চির সর্বনাশ? পিতা,
1: এই মাজনিশা
3: শুনিল মাজনিশা মহাপূজার হয়েছে আয়োজন, ভাবিলো তুমি হয়তো আসা ইয়াতি। পিতা, ময়ো মহাপুণ্য করে আহিছিল ওরি।
1: মহাপুণ্য?
3: এনে মহাপুণ্যর সুযোগ দিয়ার হেতু তোমাক আর তোমার সুযোগ্য সেনাধ্যক্ষক কৃতজ্ঞতা জানালো।
1: কি
3: আধিলো দেবীক মই মনের মাজত, দেবীয়ে কলে কানে কানে হব যা সততার জয়। আহিল পোতাশাল, রখিয়া পড়িয়া হবে টোপনিত আছে লালকাল, দেবীয়ে দিলে এই দুর্লভ সুযোগ, করিল উদ্ধার সেই বন্দিত্বর শিকলিরে মেরিয়াই থা ষোড়শ সহস্র রং থলগে নিরাপদ স্থানে।
1: খেলা গণ ধরিয়ানক সেই রমণী হব।

শর্মা পাশে থাকলো। ডিজিটাল টেকনোলজি আর জগ পেন ওভি কিমিয়া তুম ফান লুন্সি পু ডক্টর হাজরিকা কাসন সে পন আকাম আমু পেন কাপাচিনি পন ফানসি লাপুসন আকেন কাম ডিংলু পু আলাং লিনিং জে লাপেন সমন্বয় তীর্থ আলং ইসি কংথাই ডাং আহং প্লাং দা সালাম পন পু পুটা পাচিনি লু সমন্বয় তীর্থ আকলাম আফান কাচারি পন আফান ইসি সরকারি কমিটি তাসেং পু লাপেন আসো কমিটি সিলুন সে পু আমহাং কে থেক লাপেন আরং গাছেবয় আনি পেন আপারা নিংকান এসে কেডো আন আপর আলং আলাং লিলুন সে পু কাসন সে পন আকামামু আফান পাচে থাং পন সি লাসো আকলাম আফান পারেং পন বম্পু লাপেন্দে রাফে গুয়াহাটি পল্টন বাজার আলং কে কিম বম আসাম পুলিশ রিজার্ভ পুথত কে কিম আসায়া পুথাক তা চিংবাইলু সিকা কুরু ফারু ট্রক ট্রক আতঙ্কা খরচ পেন কে কিম পন লাসো রায়কমা কুন্তুরি আফান ওয়ারসায়া পুথাক তা ডক্টর শর্মা পাচে থাক পনলু লাপেন আসাম স্টেট ওটেক বসু বুচে আকলাম লাপেন থেংপি থেংপ্রাং আবিরি মতে জু হুমরিদাম সি লাসো আকলাম আফান ডেট পেন ইসি কেমেনাই ওটে কোসো মারাত মারেং বুচি আকলাম কাপিনচং পন আনাচি আর ডিপি পনলো চিফ মিনিস্টার পেন সিকা কোরো ফারু কে থমরা ট্রকেপ আতঙ্কা কাখরস পেন কে পামি পন বম আকাম তা হুমরিদাম সি ননহেজং অখুঙাতুম আরি ডেং পেন কাপিচক পন জন্থম আকে এর আপান্ডা আ অগাফ্রান বীরতা তা হুমরিদামলো ব্রহ্মপুত্র আলাংর এথাকে বান্নাই সরাইঘাট আদলং কাসেলাম পঞ্জি আফান পেনাপ আদা পরফাই ফেন জাখং নিফাই থংকেবরাই সি আন দলং আঠা কাচিলেং আহিন কেখাং চেকপো গুয়াহাটি মটরগাড়ি হামফাং পেন ডিপুটি পুলিশ কমিশনার লাপেন কামরূপ হাওয়ার আকেথি রায়কমাকে হয় আসাই পেন কাপাচাটাক পনা হুকুম আটেং লোয়ার আসাম পেন আপার আসাম মানাত কেবাং কেডো আন কার্ডিকা মটর বাইহাতা চারিয়ালি কলিয়ার বর্তিনিয়ালি পেনসি চিলেং নাংপো গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য পাতুমি লোকভবন আলং কাপি দোপন ইসি কাচেটং আলং পিরথে পেন কাংতুই নাই আংলং আচুন এভারেস্ট কার্লুদাম স্টেট পেন আপ্রাং সি সোয়ারলো রূপামণি গৌড় আফান আমানাপেং পেন ডেং পনলো কাপাচিনি নামকি রূপামণি গৌড়কে নামতাং আরু নিফাইং কইরাই সি আনি ইন্দু টিবেট আজাপেক জাহয় রায়কমা সং পেন আপ্রাং সি সোয়ারলো ইন্টারন্যাশনাল এভারেস্ট কার্লু আসং আলং সংজা আমান পেন মাউন্ট এভারেস্ট আংচুন কার্লু পিছন পনলো কার্বি আংলং অটোনমাস কাউন্সিল আফান ডক্টর সারসিং ইংটি কাঠার আফান মে ফুবাক পঞ্চি পাতুমি বাইং করা ট্রক আ কমিটি সেংলো নগাঁ কঠিয়াতলি গমারিয়াটি আলং কাপে দৌপন মে আলং কার্বি আংলং অটোনমাস কাউন্সিল পেন সি এম তুলিরাম রংহাং আলহী সারপো আমান পেন চেতং দুনলো রংহাং আহিন পেন ফাই ট্রক ক্লেম্পারাসং আফান রেংডক রিংনি আলামদন চেতক পঞ্চি হাওয়ার আলং রেংডক রিংনি কেভান আফান ইউনিয়ন লাপেন স্টেট গভর্নমেন্ট আফান কুরবাংথু পাজিরলো কিসিং পনভি কাউন্সিল আলং ইনো ডিপুটি সি এম লাপেন বাং ট্রক ই এম দুপু পুসি পাচিনিলো নো নাদিহু বাজেট আলং কাউন্সিল আফান আপ্রাং সি আবাতাই আফান সিকা কুরুর ফককে পাতাঙ্কা কিপিপন আলং রংহাং সাংহৌ স্টেট গভর্নমেন্ট আফান কুরবাংথু পাজিরলো কাচেতং আলং স্টেট কাপ্রে কাপ্রে আংকাং পেন কার্বি আখে আরা রাতুম নাংচেতং দুনলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মতে আইআইটি গুয়াহাটি পেন ইংডেং কয়রা ট্রক কনভোকেশন পেডুপনলো লাসো কনভোকেশন আসাই আলং বাং সুরিহিনীরা বাং ফারুহিনীরা ট্রকেবরা ট্রক চালিবাং আফান গ্রেজুয়েট ডিগ্রি পাজির পনপু কাচেটং আলং ন্যাশনেল রিসার্চ ফাউন্ডেশন সিইও ডক্টর শিব কুমার কৈলান রমন আলহি সারপু আমান পেন চেতং দুনলো কেদামতাং নিংকানি কয়রা ট্রক সি পেন আইআইটি গুয়াহাটি পেন বাং সুরিং কয়রা ট্রক সুসি চালিবাং আফান কাপ্রে কাপ্রে ডিগ্রি পিপন বমলো লাপেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাটু কাচিপাতি পাতুভিয়াজু ফ্লোরিডা আলং কাপে দুপন ইংলেন্ড কিথম কোয়ার্টার ফাইনেল আলং নরওয়ে আফান হিনি ইসিয়া গোল পেন পেরেমসি ইংল্যান্ড সেমিফাইনেল আলং লিডুন টাংলো বিয়ার্টা পাঁচি কাংটনিকলো

0: pahelo nanji dumake mong kecho lapen kaheno pen inphor elangjoy inhuarlo e hambia longta cancer ke sulongthe dumake mong ami hi dumake mong me atuma phan kar ut pen ajoyne e ok e pran heno idakji lasi hithi kulat motor career lo lapen monit kachinglum along duma mong me det nanji oso kacho pathe asar pi maratuma phan duma পাচোছে দেড় নাইজি লাপেন মং মে দেড় নাইজি কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা ভে দেডসি আকেমে আর্তা কাভে দেড আও সমার তুমা ফান দুমা পাচো লাপেন পামং লংলে দেড় নাইজি নেইচি বি একথা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচু মাফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো
1: নালি তোমকার বিংডেং কাজরং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন পুথত আংডিং জারি বাংডিং কে হাঙা লুঞ্জি রালং পেন লুঞ্জি রাজেক সেনাং কে লুঞ্জি পখিলা লেখেপি আলোনালাম থি মালং আফুজং তোতাংতি পখিলা লেখেপি কিলোনালুঞ্জির আর্জিক সেনাং

0: খাই পেলাই পতংগ যেটো নিয়ন্ত্রণ করা খরচ সেটাও কমে যায় আর আমার মানে খেতিডরা ভাল হয় কারণ হাঁহর যা বিস্তার থাকে সেই জৈব সার হিসাবে আকো কাম করে আর হাঁহর আপনার তার এডিশনেলি হাঁহর যা কণী মাংস এইবিলাকর পাতো আকো আয় বৃদ্ধি হয় সেটো যদি বজারত বিক্রি করা যায় তেনেকে আর আর কিছু আমার পদ্ধতি আছে যেনেকে গাহরি আর মিল পালন যেনবা একেলগে করেছে খেতিডরা উচরতে তেতিয়া এই মানে এটু একটা বহনক্ষম আর্হি হয় এটু গাহরির যা আবর্জনা আছে মাছর পুখুরীর লগত জৈবিক সার হিসাবে হয়ে পড়ে যার ফলত পুষ্টিকর একটা চক্রর মানে সৃষ্টি হয় এই ব্যবস্থার মানে আবর্জনাবিলাক হ্রাস করে যা মানে লেতেরা পেতেরা আছে সেবিলাক যেহেতু হেৰি হ্রাস করে আর ইয়ার উৎপাদনশীলতা বাড়াই দিয়ে এইটো একটা যেটু কলো আপনার গাহরি আর মাছ পালনের সেইটো একটা এনেকা একটা পদ্ধতি যেটু মানে পরিবেশ বন্ধুত্বপূর্ণ করে তোলে আর কৃষক সকলও মানে কর্মস্থাপনও সৃষ্টি করে
1: মানে বাইদেউ আই এফ এস মডেল বা সংহত কৃষি প্রণালী ব্যবস্থা এনেকুৱা একটা মডেল যত একটা মডেলর বা একটা ব্যবস্থার অবশিষ্ট একটা বেলেগ মডেলের কারণে একটা র মেটেরিয়াল হয়ে পড়ে
0: আর মানে আপনার এক্সট্রা খরচটো ইমান নপরে কারণ তাতে যিখিনি আছে এনেকুৱা আর একটা পদ্ধতি আছে যে মৌ পালন মৌ পালনটো কৃষক সকলে সাধারণত করে কিন্তু যেতিয়া আমি যেতিয়া আমার সরিয়হর খেতি হয় তার উচর যদি মৌ পালন করা যায় মৌর হেৰি কোয়ালিটিটো ভাল হয় আর আপনার সেইটো এটা এটা ডাঙর মানে হেৰি পদ্ধতি আর সেই এইটো যেটো মৌ পালনের আছে তার কারণে মানে এটো গুরুত্বপূর্ণ কার্যকলাপ আর ইয়াত মানে ভারত সরকারের কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রালয়ও বহু একটা ডাঙর ফ্লেক্সিভ প্রোগ্রাম চলি আছে এইটোর উপর
1: একই ধরনের মানে এটা অপনা বাইদেউর পৰা জানিব বিচাৰিম বাইদেউ এটা আমার যেহেতুকে অল্প আগত আমি কলো যে শালি ধানের খেতির বতর এটা ধর শালি ধানত আমার কৃষক সকলে প্রয়োগ করবলগর সারর কিবা পরামর্শ আপনি দিব নাকি আর অকমান এটু জানাব পারবো নাকি যে সারবিলাক কেনেদরে মাটিত দিব লাগে
2: এটা যেহেতু আপনি কোয়ার দরে এটা শালি ধানের বতর আহি আছে
1: হয়
2: এটা সার প্রয়োগ করবলে আপনাদেরকে আমার বেশি সাধারণতে আমার মানুষখিনিয়ে ইউরিয়া ফসফেট আর পটাশটাই দিয়ে এটা এটা কেনেকে দিব লাগে মই আমার কৃষক বন্ধুসকল জানাব খুঁজছো যে আমার 17-18 কেজি ইউরিয়া 16-17 কেজি সুপার ফসফেট আর 8-9 কেজি মিউরেট অফ পটাশ আমার প্রতি বিঘায় প্রতি দিব লাগে ইয়ারে আধা ইউরিয়াখিনি আর সম্পূর্ণ সুপার ফসফেট আর পটাশ সারখিনি মাটি চহুয়ার সময়ত বা রোপণের আগে আগে প্রয়োগ করব লাগে আর বাকি থাকা ইউরিয়া সারখিনি দুভাগ করে এভাগ পোখা মেলার সময় আর অন্য ভাগ থু উলিয়ার সময় প্রয়োগ করব লাগে আর ইয়াতে মই কিন্তু এটা কথা অনুরোধ করিম আমার কৃষক বন্ধু সকলক এই প্রয়োগ কিন্তু মাটির পরীক্ষা অনুসরিহে সার প্রয়োগ করব লাগে মই যেটু কলো সেইটো জেনারেল একটা ইনফরমেশন হয় কিন্তু আমার যেখিনি আমার কার্ডত থাকিব সেই অনুসরিহে যেন তেওঁলোকে সার প্রয়োগ করে কারণ আমার কিছুমান মাটিত আমার সার বেশিকেও থাকিব পারে অতি কমও থাকিব পারে গতিকে সেইখিনি কিমান পরিমাণত দিব লাগিব সেইটো আমার কার্ডখনত ধুনিয়াকে উল্লেখ করা থাকে আর সেই অনুসরিয়ে যেন মাটিডরাত তেওঁলোকে সার প্রয়োগ করে আর গোবর সার আর জৈবিক সার অধিক পরিমাণে ব্যবহার করবর কারণে তেওঁলোকক মই অনুরোধ জানাম আর এর কারণে প্রতি বিঘায় প্রতি একর প্রায় 1.5 টন 1.5 টনলৈকে জৈবিক সার প্রয়োগ করব লাগে আর অত্যাধিক ইউরিয়া ব্যবহার নকৰিব প্রয়োজনীয় অনুসরি জিঙ্ক সালফেট যত জিঙ্ক কম আছে তাত দিব লাগে জিঙ্ক সালফেট
0: এই অপর্ণা বাইদেউর লগতে মই এটা কথা কব খুজিছো যিখন কৃষি আমার যিখন ভূমি স্বাস্থ্য পত্র দিয়া যায় খেতিয়কক খেতিয়ক সকলে মানে ঘরতে যাতে রাখি এনেই নথয় তেওঁলোকে যাতে সেইখন হয় সেইখন মানে আমি ব্যবহার করা যিটো বুঝি নাপায় যদি তেওঁলোকে নিকটবর্তী যিটো অফিস আছে আমার এগ্রিকালচারের তাতে গৈ তেওঁলোকে সুধিলেও বুঝাই দিব কার্ডখন অসমীয়াতে আমি সাধারণত দিয়া যায় তেওঁলোকে কিন্তু নাইট্রোজেন কিমান দিব লাগে বা কি কথা এখিনি যদি বুঝি নাপায় তেওঁলোকে তাতে গৈ পেলাই সুধি ললেও
1: হয় বাইদেউ বাইদেউ মধুমিতা বাইদেউ আৰু এটা প্ৰশ্ন সুধিব বিচাৰিছোঁ ধৰি লওক আমাৰ আই ডি স্কিমৰ বিষয়ে আপুনি ক'লে এজন কৃষকে আই ডি স্কিমৰ লাভটো আমাৰ বিষয়াসকলৰ পৰা কেনেদৰে ল'ব পাৰিব
0: একেই বেলেগ স্কিমবিলাকৰ যেনেকে আমি তেওঁলোকে কৃষকসকলে মানে নিজৰ নিকটবর্তী যিখিনি কৃষি উন্নয়ন বিষয়ার কার্যালয় আছে বা কৃষি বেলেগ কার্যালয় আছে আত্মাৰো আজিকালি কার্যালয় আছে সেইবিলাকত গৈ পেলাই তেওঁ নামটো অন্তর্ভুক্ত কৰিব লাগে তেওঁ যদি ইচ্ছা কৰিছে এইটো আঁচনি লবৰ কাৰণে তেওঁ গৈ পেলাই ক'ব লাগে আৰু সাধাৰণতে আমি যেনেকে হিতাধিকাৰী কেনেকে মানে

0: কই কই ভাগৰি গলো, কি হল? নতুন কিটবেগ লাগে, তেন্তে প্ৰথমে কেপ্টেনক কোৱা, নুশুনিলে মেনেজাৰক কোৱা।
1: কৰেক্ট,
0: গতিকে এইদৰেই প্ৰথমে বেংকক অভিযোগ কৰিবা, 30 দিনলৈকে কোনো উত্তৰ বা সমাধান নাপালে চি এম এছ পৰ্টেলত অভিযোগ কৰিবা। গতিকে প্ৰথমে বেংক, তাৰপিছত চি এম এছ পৰ্টেল, নহলে অভিযোগ হব নামঞ্জুৰ।
2: যাবা?
0: চোৱা, আহি গল না নতুন কিট বেগ।
2: আর বি আই কয়
3: প্রথমে আপনার ব্যাংক, তারপর আর বি আই অম্বুডসম্যান।
4: আজিতো পার্টি লাগিব, প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম। আইডিয়া, ইয়াতেই পার্টি করিম, পিজ্জা পার্টি। ইয়ে তোমার কার্ড আর পিন দিয়া,
5: মোর কার্ডৰ ডিটেইলস মই মোক নিজে দি দিম।
6: আর বি আই কয় আপনার পিন, ওটিপি, সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেৱল নিজৰ কম্পিউটাৰ, মোবাইল বা সিকিউৰ নেটৱৰ্কৰ পৰাহে কৰিব।
4: বাই গাৰ্লছ, কোন ফালে গৈছা?
7: শুনা নাই?
4: নো শ্বেয়াৰিং।
6: আৰ বি আই কয় জানি ল, সতৰ্ক হওক।
8: মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 729 কিলোহাৰ্টজত আৰু এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছো খনাদাসৰ কণ্ঠত মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱ বিৰচিত বৰগীত।

0: পিন দিয়া
1: আরবিআই কয় যে আপনার পিন ওটিপি সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুয়ে নিদিব অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব হে এয়া খোয়া চ্যাম্পিয়নশিপ আছিল নাকি আরবিআই কয় জানি ল সতর্ক হোক
2: এই কাহিনী হল এগারী ফটোগ্রাফারের আর তোর অন্তর আত্মার ও লাভলি ওয়েল ডান বিজনেস লোন অ্যাপ্রুভড এটিয়া স্টুডিও ডাঙর হব নতুন ক্যামেরা নতুন লাইটস একে সময়তে নতুন কার এখন লই লওয়া সেইটি লোনেরে নহয় লোন লই লওয়া কামটোতে খটুয়া সময়মতে ইএমআই দি থাকক ক্রেডিট স্কোর বড়াও ভবিষ্যতে লোন সহজে লাভ করক কার লোনে যদি মোর ফটোকে লই লওয়া তুমি গুণ
3: আরবিআই কয়
2: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা

0: কন্যার বাবে মারামারি লজ্জার কারণ,
1: কন্যার বাবে মারামারি লজ্জার কারণ,
0: হাড়ি পাতি বহা হবে দেবদৈত্যগণ,
1: হাড়ি পাতি বহা হবে দেবদৈত্যগণ,
0: যাকে ভাল পায় কন্যাই তাকে বরক যায়,
1: যাকে ভাল পায় কন্যাই তাকে বরক যায়,
0: ধন হাই করি আমার কোনো লাভ নাই,
1: ধন হাই করি আমার কোনো লাভ নাই,
0: ধন হাই করি আমার

তনুজা চন্দ্রা পরিচালিত এখন ছবি সুর দ্য মেলোডি অফ লাইফ। এই ছবির পর মহালক্ষ্মী আয়ারর কণ্ঠর এটি গীতের আজির রামধেনুর পর বিদায় লোক খুঁজিছ। অন্য এটি দিন পুনর পাম সেই আশার আজিল আহ নমস্কার।